0: দাঁড়িয়ে থাকবি আগে বাউলারটা।
1: কোন
0: পাতা নি তার পিকে গাড়ি চালা রা থা মারতে মারতে বাঁচিও মে
1: ফালতু এ সালা মুফত মে সুন রা হ্যায় মত দেখ উসকো চল ছোড় ম্যানেজার দেখ রা হ্যায়।